বিশ্বজুড়ে জগৎ জুড়ে সব কিছুর মধ্যেই খুঁজে পেয়েছিলেন এক অন্তহীন আনন্দরূপ। তার ভাষায়, সেদিন দেখেছিলুম বিশ্ব স্থূল নয়, বিশ্বে এমন কোনো বস্তু নেই যার মধ্যে রসস্পর্শ নেই। তাই তিনি আপন দিব্য উপলব্ধির প্রসাদে আজীবন এক অনির্বচনীয় আনন্দে সুন্দরের উপাসনায় নিজেকে প্রতিষ্ঠিত রেখেছিলেন।

রবীন্দ্রনাথের ভাষায়, আমার কি কেবলই চোখ আছে, কান আছে, আমার মধ্যে কি সত্য নাই, আনন্দ নাই? সেই আমার সত্য দিয়া, আনন্দ দিয়া যখন পরিপূর্ণ দৃষ্টিতে জগতের দিকে চাহিয়া দেখি, তখনই দেখিতে পাই সম্মুখে আমার এই তরঙ্গিত সমুদ্র, এই প্রবাহিত বায়ু, এই প্রসারিত আলো। বস্তু নহে, ইহা সমস্তই আনন্দ, সমস্তই লীলা, ইহার সমস্ত অর্থ একমাত্র তাহারই মধ্যে আছে। তিনি এ কি দেখাইতেছেন, কি বলিতেছেন, আমি তাহার কি বা জানি।

এই আকাশপ্লাবী আনন্দের সহস্র লক্ষ ধারা যেখানে এক মহাস্রোতে মিলিয়া আবার তাহারই এই হৃদয়ের মধ্যে ফিরিয়া যাইতেছে, সেইখানে মুহূর্ত কালের জন্য দাঁড়াইতে পারিলে এই সমস্ত কিছুর মহৎ অর্থ, ইহার পরম পরিণামটিকে দেখিতে পাইতাম। এই যে অচিন্তনীয় শক্তি, এই যে অবর্ণনীয় সৌন্দর্য, এই যে অপরিসীম সত্য, এই যে অপরিমেয় আনন্দ, ইহাকে যদি কেবল মাটি এবং জল বলিয়া জানিয়া গেলাম, তবে সে কি ভয়ানক ব্যর্থতা, কি মহতি বিনষ্টি! নহে নহে, এই তো তাহার প্রসাদ, এই তো তাহার প্রকাশ।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন দেবব্রত বিশ্বাস এবং পূবালী দেবনাথের কণ্ঠে। এখন বিশ্বভ্রমণে রবীন্দ্রনাথ এ বিষয়ে বলছেন কল্যাণ কুমার ঘোষ।
1: কবিগুরু রবীন্দ্রনাথের কবিতার কটি ছত্র মনে পড়ছে। এবার আমি আনিনি ডালি, এনেছি শুধু বীণা, দেখব চেয়ে আমারে তুমি চিনিতে পারো কিনা। কবিতাটি তিনি জাপান ভ্রমণের সময় লিখেছিলেন। কবিতার সারা জীবনে এশিয়ার বিভিন্ন দেশ, জাপান তথা ইংল্যান্ড ভ্রমণ করেছিলেন। এই দেশপ্রেম তথা দেশভ্রমণ তার মনকে সুদূর প্রসারী করেছিল। বিশ্ব প্রকৃতি, বিশ্ব সংস্কৃতির পরিচয় আমরা তাঁর রচনায় দেখতে পাই। তাঁর লেখা প্রবাসের চিঠিতে এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণের বৃত্তান্ত পাওয়া যায়। এক কথায় তিনি ছিলেন এশিয়া মহাদেশের মহাজাগরণের পথিকৃৎ। রবীন্দ্রনাথ তাঁর সময় প্রচুর ভ্রমণ করেছেন। সেই সময় এরকম মহাপুরুষ খুব কমই ছিলেন যিনি স্বদেশে ও বিদেশে এই রকম ব্যাপক ভ্রমণ করেছিলেন। তিনি 5টি মহাদেশে প্রায় 34টি দেশ পরিভ্রমণ করেন। অনেক দেশে তিনি একাধিকবার গেছিলেন, কিন্তু যখন যে দেশে তিনি গেছেন তিনি কিন্তু একাকী যাত্রী ছিলেন না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছাত্র ছাত্রী সকলেই তার অনুগামী হতো। রেল কর্তৃপক্ষ তার জন্য বিশেষ ব্যবস্থা করে। তিনি যখন পশ্চিমের দেশগুলি ভ্রমণে যেতেন তার জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা থাকত। প্রথম শ্রেণীর হোটেলে তার থাকার ব্যবস্থা হতো। চেকোস্লোভাকিয়া সরকার তার ব্যবহারের জন্য বিশেষ প্লেনেরও ব্যবস্থা করেছিলেন। তার প্রথম প্লেন যাত্রার অভিজ্ঞতা হয় 16 এপ্রিল 1921 লন্ডন থেকে প্যারিস যাত্রার সময়। 11 বছর পরে 71 বছর বয়সে তিনি কলকাতা থেকে পারস্য দেশে গেছিলেন। যেহেতু তিনি অনেক লোককে সঙ্গে নিয়ে ভ্রমণ করতেন, তার সঙ্গে জিনিসপত্র প্রচুর থাকত। তার লেখার সরঞ্জাম তিনি সঙ্গে নিয়ে যেতেন, নিজের পছন্দের বইগুলি সঙ্গে রাখতেন।

0: করতেন তাঁর অতিথিদের আপ্যায়নের জন্য নানা রকম খাবার তাঁর সঙ্গে থাকত। কখনো কখনো কয়েক মাস বা বছর তাকে বাড়ির বাইরে থাকতে হতো, তার সব রকম ব্যবস্থা তিনি নিজের সঙ্গে রাখতেন। এরপর যখন তিনি চিত্রাঙ্কন শুরু করলেন, অঙ্কনের জিনিসপত্র তিনি সঙ্গে নিয়ে বেরোতেন। প্রসঙ্গত একটি বিষয় বলা যায়, 1925 সালে ইটালি ভ্রমণের সময় ভেনিসের এক হোটেলে তার সঙ্গে 26টি স্যুটকেস ছিল। স্টকহোম কন্টিনেন্টাল এক্সপ্রেস 10 মিনিট কাল থামাতে হয় তার জিনিসপত্র ট্রেনে ওঠানোর জন্যে। দেশ বিদেশ সবসময় তাকে হাতছানি দিত। তিনি গিয়েছেন সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরী। রবীন্দ্রনাথকে বলা হয় প্রকৃতির কবি। বিশ্ব প্রকৃতির রূপ রস গন্ধ তাকে মুগ্ধ করত। তার কবিতায় গানে তার সকল সৃষ্টিতে এর প্রভাব আমরা দেখতে পাই। পৃথিবীর সকল দেশে তিনি সমাদৃত হয়েছেন। লোকে মুগ্ধ বিস্ময়ে তার সাহিত্য রস উপভোগ করেছে। তার গীতাঞ্জলি বইটি তাকে নোবেল প্রাইজ এনে দেয়। অফারিং অফ সংস নামে গীতাঞ্জলি সর্বপরিচিত হল। সুইডিশ সরকার তাকে নোবেল প্রাইজে সম্মানিত করে। রবীন্দ্রনাথ এশিয়া মহাদেশের প্রথম নোবেল প্রাইজ বিজয়ী, তার জন্যে আমরা চির গর্বিত।
1: বিশ্বভ্রমণে রবীন্দ্রনাথ, এ বিষয়ে বললেন কল্যাণ কুমার ঘোষ। এখন শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ভারত সরকারের একটি প্রকল্প যার লক্ষ্য হল ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারণে আর্থিক সহায়তা প্রদান করা, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের বন্ধকহীন ঋণ প্রদান করা হয়। বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান এবং এনবিএফসির দ্বারা এই ঋণ প্রদান করা হয়। যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তারা নিকটস্থ ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন। বয়স 18 থেকে 65 বছরের মধ্যে হতে হবে। প্রয়োজন আবেদনকারীর পরিচয়পত্র, অর্থাৎ আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড ইত্যাদি, ব্যবসার ঠিকানার প্রমাণপত্র, পাসপোর্ট আকারের ছবি এবং ব্যবসার পরিকল্পনার বিবরণ। এই যোজনাটির মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক স্বনির্ভরতার পথ খুলে গিয়েছে।

0: ଶିକ୍ଷାରେ ପ୍ରତିଯୋଗିତାର ଭାବକୁ ଆଣି ନିଜ ଭିତରେ ହୁଅନ୍ତି ଟଣାଟଣି। ଅର୍ଥ ହିଁ ପ୍ରମୁଖ, ଅର୍ଥ ହିଁ ପ୍ରମୁଖ, ତେଣୁ ଅଭିଭାବକଙ୍କ ଟଙ୍କା ହୋଇଯାଏ ପାଣି। ଶୁଣିଛି ଲୋକ ହୁଅନ୍ତି ଶିକ୍ଷିତ, ଶୁଣିଛି ଲୋକେ ହୁଅନ୍ତି ଶିକ୍ଷିତ କଲେଜରେ ପାଠ ପଢ଼ି, କିନ୍ତୁ ଦେଖୁଛି ପିଲାଏ ଯାଆନ୍ତି ବିଗିଡ଼ି କଲେଜ ଦୁଆର ମାଳି। ବିଦ୍ୟାଳୟ ଠାରୁ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଯାଏ ନୀତି ଶିକ୍ଷା ଜ୍ଞାନ ନାହିଁ କାହାରି। ବିଦ୍ୟାଳୟ ଠାରୁ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଯାଏ ନୀତି ଶିକ୍ଷା ଜ୍ଞାନ ନାହିଁ କାହାରି, କେବଳ ପୋଥିରେ ନୀତି ଜ୍ଞାନ, କେବଳ ପୋଥିରେ ନୀତି ଜ୍ଞାନ ଉଚ୍ଚାରଣ କଲେ ଜ୍ଞାନ ଆସିଯାଏ କି ସବୁରି। କିମ୍ଭୁତ କିମ୍ଭାକାର ଶିକ୍ଷାନୀତି, କିମ୍ଭୁକ କିମ୍ଭାକାର ଶିକ୍ଷାନୀତି ଏବେ ଅଟଇ ଆମ ଦେଶରେ। ସଂସ୍କୃତିକୁ ଭୁଲାଇକି କେଉଁ ଦେଶ ଆଗୁଆ ହୋଇପାରେ? ତେଣୁ ନୂଆ ସରକାର ଲାଗୁ କରିଛନ୍ତି ଏବେ ନୂଆ ଶିକ୍ଷାନୀତି ବଡ଼ ଆଘବରେ, ନୂଆ ସରକାର ଲାଗୁ କରିଛନ୍ତି ଏବେ ନୂଆ ଶିକ୍ଷାନୀତି ବଡ଼ ଆଘବରେ। ଦେଖାଯାଉ କରୋନା ପରେ କି ପରିବର୍ତ୍ତନ ଆଣିବ ଏହା ଭବିଷ୍ୟତରେ, ଦେଖାଯାଉ କରୋନା ପରେ କି ପରିବର୍ତ୍ତନ ଆଣିବ ଏହା ଭବିଷ୍ୟତରେ। ମୋର ଆଉ ଗୋଟିଏ କବିତା ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ନେଇ। ସୂର୍ଯ୍ୟ ହେଲେ ସମସ୍ତ ଶକ୍ତିର ଉତ୍ସ, ସୂର୍ଯ୍ୟ ନଥିଲେ ଦୁନିଆରେ କୌଣସି କାର୍ଯ୍ୟ ହୋଇପାରେ ନାହିଁ, ସମସ୍ତ ଉର୍ଜାହୀନ ହୋଇଯାଏ। ବିଶେଷ କରି ଏବେ ଶୀତ ଦିନେ ଆମକୁ ସୂର୍ଯ୍ୟର ଉତ୍ତାପ ବହୁତ ଭଲ ଲାଗେ, କିନ୍ତୁ ଆମେ ଦେଖୁଛୁ ଏବେ ପର୍ଯ୍ୟାବରଣ ନେଇକି ବହୁତ କିଛି ଅସୁବିଧା ସୃଷ୍ଟି ହେଉଛି, ଯାହାଦ୍ୱାରା ପୃଥିବୀ ବହୁତ ପ୍ରକାର ସମସ୍ୟାରେ ଗ୍ରସିତ। ଆମେ ନିଜ ପର୍ଯ୍ୟାବରଣକୁ ନିଜେ ଦୂଷିତ କରିଛୁ, ଅନେକ ପ୍ରକାରର ଆଧୁନିକ ଉଦ୍ଭାବନ କାରଣରୁ ଆମେ ପୃଥିବୀକୁ ଯେପରି ଧ୍ୱଂସ ଆଡ଼କୁ ନେଇ ଚାଲିଛୁ, ସେଥିରୁ ଆମକୁ ବିରତ ହେବାକୁ ପଡ଼ିବ। ସେଥିପାଇଁ ବୈଜ୍ଞାନିକମାନେ କହନ୍ତି କି ସୂର୍ଯ୍ୟଙ୍କର ଗୋଟିଏ କଣା ହୋଇଯାଇଛି, ସେ କଣାଟି କ'ଣ ସେ ବିଷୟରେ ବିଜ୍ଞାନ ଏବେ ସଚେତନ, ସେହିପରି ବିଷୟକୁ ନେଇ ଲେଖିଛି କବିତାଟି। ଆଉ ଏ କବିତାରେ ବିଜ୍ଞାନ ଆଉ ସାହିତ୍ୟ ଭାବ ଏସବୁ ଫେଣ୍ଟା ଫେଣ୍ଟି ଅଛି। ଆଉ ମୁଁ ବିଶେଷ କରି ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ହିଁ ଅନୁରୋଧ କରୁଛି, କାରଣ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଆମେ ଗୋଟେ ଦେବତା ରୂପେ ପୂଜା କରିଥାଉ, ତେଣୁ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ପ୍ରଣାମ କଲା ପରେ ମନେ ହୁଏ ଅନେକ ସେ ଶକ୍ତିଶାଳୀ, ସେ ହିଁ କିଛି କରିପାରିବେ। ତେଣୁ ମୁଁ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରୁଛି ଆଉ ଅନୁରୋଧ କରୁଛି। କବିତାଟିର ନାଁ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଅନୁରୋଧ। ହେ ସୂର୍ଯ୍ୟ, ଜାଣେ ନା କାହିଁକି ଏତେ ଭଲ ପାଏ ତୋତେ। ସମସ୍ତେ ତ ଭଲ ପାଆନ୍ତି, କେବଳ ମୁଁ ନୁହେଁ, ସୂର୍ଯ୍ୟ ଉଦୟ ଆଉ ସୂର୍ଯ୍ୟ ଅସ୍ତ ଦେଖିବାକୁ ବହୁତ ଭଲ ଲାଗେ। ତେଣୁକରି ପୁନର୍ବାର ମୁଁ ଆରମ୍ଭ କରୁଛି ମୋ କଥାଟି। ହେ ସୂର୍ଯ୍ୟ, ଜାଣେ ନା କାହିଁକି ଏତେ ଭଲ ପାଏ ତୋତେ, ଉଷାରେ ସନ୍ଧ୍ୟାରେ ନିରେଖେ ନୀତି ସତେ। ଦିନେ ନ ଦେଖିଲେ ଉଦାସିଆ ଲାଗେ, ଦିନେ ନ ଦେଖିଲେ ଉଦାସିଆ ଲାଗେ, ମନରେ ରହି ରହି କେତେ ଭାବନା ଜାଗେ। ବିଜ୍ଞାନ କହୁଛି ତୋ ଦେହରେ କଣାଟିଏ କିଏ କରିଦେଇଛି, ବିଜ୍ଞାନ କହୁଛି ତୋ ଦେହରେ କଣାଟିଏ କିଏ କରିଦେଇଛି। ଈଶ୍ୱର ତ କରିନପାରେ, ଈଶ୍ୱର ତ କରିନପାରେ, ଯେହେତୁ ସେ ତୋତେ ସୃଷ୍ଟି କରିଛି। ନିଶ୍ଚୟ କେହି ଦୁଷ୍ଟ ଶକ୍ତି ଏ ଦୁଃସାହସ କରିପାରିଛି, ନିଶ୍ଚୟ କେହି ଦୁଷ୍ଟ ଶକ୍ତି ଏ ଦୁଃସାହସ କରିପାରିଛି। ଭଲ ପାଏ ବୋଲି ତୋତେ ସର୍ବଦା ଚିନ୍ତିତ ଥାଏ ଏତେ, ଭଲ ପାଏ ବୋଲି ତୋତେ ସର୍ବଦା ଚିନ୍ତିତ ଥାଏ ଏତେ। କହିପାରିବୁ କି କିଏ ସେ ଦୁଷ୍ଟ, କହିପାରିବୁ କି କିଏ ସେ ଦୁଷ୍ଟ କରିବାକୁ ଯାଉଛି ସଂସାରର ଅନିଷ୍ଟ। ମନୁଷ୍ୟର ସ୍ୱାର୍ଥପରତା, ମନୁଷ୍ୟର ସ୍ୱାର୍ଥପରତା ଆଜି ନେଇଛି କି ବିକରାଳ ରୂପ, ମନୁଷ୍ୟର ସ୍ୱାର୍ଥପରତା ଆଜି ନେଇଛି କି ବିକରାଳ ରୂପ, ସତେ ଯେପରି ଗିଳିଦେବ ପୃଥିବୀର ସମସ୍ତ ଜଳ ଓ ତୈଳକୂପ, ସତେ ଯେପରି ଗିଳିଦେବ ପୃଥିବୀର ସମସ୍ତ ଜଳ ଓ ତୈଳକୂପ। ପ୍ରଦୂଷଣ କରି ଏ ସଂସାର, ପ୍ରଦୂଷଣ କରି ଏ ସଂସାର ଛେଦି ଦେଲା ଓଜନର ସ୍ତର, ପ୍ରଦୂଷଣ କରି ଏ ସଂସାର ଛେଦି ଦେଲା ଓଜନର ସ୍ତର, ଏବେ ବି କି ତୋଠାରେ ପଡ଼ିଅଛି ତାର ଏ ଖରାପ ନଜର। ଯଦି ସିଏ ଏହା କରିବ ସେ କରିଦେବ ନିଜର ସର୍ବନାଶ, ଯଦି ସିଏ ଏହା କରିବ ସେ କରିଦେବ ନିଜର ସର୍ବନାଶ ସେ ଅନାୟାସେ। ତେଣୁ ହେ ସୂର୍ଯ୍ୟ ତୋତେ ଅନୁରୋଧ, ହେ ସୂର୍ଯ୍ୟ ତୋତେ ଅନୁରୋଧ, ତୁ ନିଜ ପରି କରିଦେ କିଛି ଲୋକଙ୍କୁ, তো নিজ পরি করি দে কিছু লোককে যে করি দেই পারিবে আলোকিত জ্ঞান আলোকরে এই অজ্ঞানী মানুষ যে করি দেই পারিবে আলোকিত জ্ঞান লোকরে এ অজ্ঞানী মানুষ শ্রোতাগণ আমি যদি প্রকৃতরে জ্ঞান আহরণ করুছু আমাকে সচেত হওয়া পড়িব পৃথিবীকে বঞ্চাইবা পড়িব আমার পর্যাবরণকে বি বঞ্চাইবা পড়িব এবে মু মোর শেষ কবিতাটি পাঠ করা যাচ্ছি এবে পৃথিবীর সবুঠারু বড় সমস্যা হল এই ধর্ম আাতি যে বিভ্রাট সৃষ্টি হচ্ছে আজি পৃথিবী ধ্বংসাত্মক দিগক গতি করুছি এনেই আমি সমস্তে চিন্তিত কিন্তু কেহি নিজকে পরিবর্তিত করা চাহু না তেণুক মোর গোটি অনুরোধ এই কবিতা মাধ্যমে সমস্ত অনুরোধ মানসিক ভাবে হো বা অনুষ্ঠানের হো বা কোণী রাজনীতির বি হো মো নিজ তরফ মো দেশবাসী তরফ অনুরোধ করুছি কি বাণ্ট না এ দেশক বাণ্ট না তেমন কবিতার শীর্ষকর না হচ্ছে বাণ্ট না জাতি ধর্ম ভাষা প্রান্ত আদি জাতি ধর্ম প্রান্ত ভাষা আদি বাণ্টি দিয়েছি আজি মানুষ নিজকে বাণ্টি দিয়েছি ধরিত্রী আকাশ আউ পুনি বিশাল নীল নীল সাগরকু বাণ্টি দিয়েছি ধরিত্রী আকাশ আউ পুনি বিশাল নীল সাগরকু মন্দির মসজিদ গির্জা ঘরে ভুলি নাহি বাণ্টিবাকু নিজ ঈশ্বরঙ্কু মন্দির মসজিদ গির্জা ঘরে ভুলি নাহি বাণ্টিবাকু নিজ ঈশ্বরঙ্কু বাণ্টু বাণ্টু বাণ্টি দেইছি সেমতি দুনিয়ার আহুরি অনেক কিছুকু কিন্তু হে মানুষ তুমকু অনুরোধ যেতে যাহা বাণ্টিলে বি যেতে যাহা বাণ্টিলে বি বাণ্ট নাহি কেবে নিজ মানুষ পণিয়াকু বাণ্ট নাহি কেবে নিজ মানুষ পণিয়াকু তেবে শ্রোতাগণ মু প্রতিভা সাউ মু সাউটি আনিথিবা কবিতা গুড়িকু আপন মানুকু মু পরসি দেলি কেতে ভালো লাগিলা সে কথা তো মু কহি পারিবিনি কিন্তু পুনি থারে যদি অবসর মিলে আপন মানুকু পুনি থারে মোর নুয়া কবিতা শুনাইবি ধন্যবাদ
1: আপ শুন রহে থে প্রতিভা সাহু কে দ্বারা রচিত কুছ কবিতায়ে আর আব আইয়ে শুনতে হ্যাঁ সস্মিতা পাত্র কি ইয়ে কাহানি
2: মিত্রতা এক পবিত্র সম্পর্ক যাহা বয়স ধনী গরিব কি উচ্চ নীচ দেখে না সংসাররে যুগ যুগ ধরি মিত্রতা পাই কৃষ্ণ সুদামা কর্ণ দুর্যোধনকর না মনে পকা যাচ্ছি মু আজি এভাবে এক মিত্রতা উপরে এক গল্প লেখি কহিবাকু যাচ্ছি গল্পটির শীর্ষক হেলা বন্ধুতা এক ভিন্ন ধরনর নীতা জিনিস প্যাকিং করিবারে ব্যস্ত অছি এণে বাহারে তুহাকু তুহা রজ রজ বর্ষা হবার লাগিছি ছোট ছোট জিনিস সবু প্যাকিং করিবারকু সকালু সকালু উঠি গোটে পরে গোটে কাম করি চালিছি হেলে বি আহুরি অল্প কাম বাকি রহিলানি রখিবা পাই শ্রীধর কহিলে আম ট্রেন 2 ঘন্টা বিলম্বরে আসিব আমে টিকিয়ে অধিকা সময় এই ঘরে রহিবা নীতা শ্রীধরঙ্কর কথা শুনি সঙ্গে সঙ্গে ফোন উঠাই ললিতা আন্টিকি ফোন কলা আন্টি স্টেশনকু আসিব বলি কহুথিলে পুনি কিছু খাইবা ধরি আসিবা বলি কহিথিলে বারম্বার মনা করিবা সত্ত্বে আন্টি খাইবা নেই আসি বলি এক প্রকার জিদ করিথিলে আন্টিঙ্কর জিদ দেখি নীতা কিছু কহিনথিলা হেলে ট্রেন বিলম্ব হবার শুনি আন্টিঙ্কি ফোন করি কহিলা ট্রেন 2 ঘন্টা বিলম্বরে আসুছি আপন এতে ডেরি রে স্টেশন কাহিকি আসিবে আন্টি সেই একা জিদ তু চিন্তা কর না মু আসিযিবি নীতা আউ অধিক কিছু নকহি ফোন রখিদেলা জিনিস সবু ঘর বারণ্ডাকু আনি রখিলা শ্রীধর স্টেশন যাওয়াপাই গাড়ি আনিথিলে গোটি গোটি করে সবু জিনিস গাড়ি রখিলে শ্রীধর এবং তাঙ্ক অফিসর সাঙ্গ মানে ঘর সবু বন্ধ করে বাহারে তালা দেবা সময় নীতার আখিরু লুহ গড়ি যাইথিলা দীর্ঘ 8 বর্ষ ধরি এই ঘরে দুহে কাটিথিলে কেতে স্মৃতি রহি যাইছি এই ঘরে শ্রীধর নীতা ও বিবাহ কলাপরে তাঙ্কর প্রথম রহণী হইথিলা এই ছোট শহর রাঞ্চিরে শ্রীধর ব্যাঙ্করে ম্যানেজর থিলে ব্যাঙ্ক চাকরিরে সবুবেলে বদলি আজি এ শহর তো কালি আউ কেউঠি ଶ୍ରୀଧର ନୀତାଙ୍କୁ କହିଲା, ଏଠି କେତେ